0: আমাদের সামনে আব লাইভ কাজ করতে সেলসাই শুরু করতে আমার খুব সম্মানিত করতেন শাকিল সাহেবকে। আসসালামু আলাইকুম শাকিল সাহেব, আপকো আমার আওয়াজ আনি। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম শাকিল সাহেব, আপকো আমার আওয়াজ আনি।
1: না জানি আজ টেলিফোন লাইন কি আমি আওয়াজ কেউ নি আ রহি।
0: জি আসসালামু আলাইকুম শাকিল সাহেব।
1: জি হ্যাঁ সামিন, লগতা হ্যাঁ কি কোই টেকনিক্যাল ইস্যু হো গিয়া হ্যায়, পর আল হাম কোশিশ করতে হ্যায় কি মাসলা হল হো জায়ে।